0: সংশুবা অদ্ভুত যোজনা কদে মরংবরে থাল দিয়ে শুলা রঙ্গদে বেনন দা চার বর্ষলা জাবা ডানবা ধন্যবাদ জয়মশ্রী রঙ্গিরা জীবনে পরমেশ্বরজি প্রশস্ত মাত্র আশিস পিনশুগাই আমেন। প্রভাবশালী বাইবল শিক্ষক সোয়ান ভিক্টর ইয়াম লিখি সন্দেশ ইয়াংলা ভাষারী নেনশুজি কার্যক্রম স্পার্ক মাই ফেথ কার্যক্রম বারে রঙ্গিলা কেহি প্রতিক্রিয়া সল্লাহ সুঝাব মুসাম গন্ধা সম্পর্ক লসিগো গন্ধা ফোন নম্বর মূলা 98 85 53 339। ধন্যবাদ হস্ত তু সময় রিঙ বিদায় দাজি রঙ্গি ছংমদানু জয়মশ্রী নমস্কার।
1: রেডিও বিহানী 97.6 মেগাহার্জ।